0: Hakikaten kol bu kadar piyano akor be better and achi be kale tu bas akor be nang yine ke bi bi den chala pet bi den tadi
1: Ustaz Tamdi de ko nen lao ja pae kan kana ku chilon un chinen jame lon ada kaleng barlaman ya tatun ka un jame ka barlaman junu sudan man tatun ku te yen tieng tin te chita un le yen tieng tin ka un ne ke gloi real de chit ke le ko ne ka nyu ku bu ka jam bu ya ki barlaman lo ne lo ki ye ben kina che do ko ne chol ke de kri ko na chi ben ta kden chu luel kabibe ya kuen kle ka tin ko lo ko ka ga ya ki gwati ku ba jal tin kron ter ngwan ku dia ka chlo ku jala kuen cha luel ka kut chi ke lo wala gyer chlo ke institution big la twen cha le real aliu enge ta ka te jole ben thong ron ter ngwan ku dia ka chlo ku ka ja ngwat ka la twen ka kun tin
0: ye na runa na bu ga da ni ma ku a tin ke toilet ka ju cha no ka ju ke che ko lo ko na ke che ko lo ka ka chi lo la halas na de che to na che ya ka chen de be lo yen kri ti ben a le lo lo la oke o ka ni ma ka na chu ko lo ko chi ran a no seven people or seven organization na chi lo el be lo ko ke pen ko an che ka na ta ko no wo o ji no be ora ko ta su ka te na ka bi a ta o ju man ko ka ja ma ko da ri o ka na li o ka na li kuna kwen constitution ka kajwe cha ato kajwe keche ke loe ka chike loe la baka loe ato constitution de juno kwe kuka chike loe ekena mosuli ya rekoa ato no barlaman barlaman ya diamond piwe cha kuma beloe le kena acha woche kubelong loe kujin ka kuma beloe le ka beka tau beka tau into practice kukwanya ke chuk na keche ke loe ka loe la yin wazara kada kana ga tukul da kwai war ba ko loye ngai kai loye na chi lo a pet ku ye barlaman hu nang sub chat kana bu zir chu e kana atau e new de barlamanda barlamanda a chi lo ne loye a pet ka ju ja to ka mo fu bu ko loye ku ga ke che ko loye ku ye ngale bu ko yo a chi yi ni ja ma ga ta radio ku la e barlaman parlaman londa ke bu lo na ku ba ku ma a tin check and balance yong ken na chu ku le war bu lo yong ka lo da wazir won na ma su le ken ku ye ken ke ken ke den lo ka chon parlaman bu lo jam bu lo ti yong ke ro lo na la ye ka ke lo ku ka chin ozur ka chin an excuse ka ka le bu chu ka ka ma sha ka ko wo ji no a ta parlaman ke ka ku ma ti ni ke ke lo la ke lo la bu lo kete loy ke ka jang lo kuma yong kana kana ra kai lo a chen go e chen go ko na ba je dwa kana ga to ba je o na li ko ka lo ko ba je ba be ku ben na so so bar la man a che twat na ji ga ri ko ga che bu ko lo adi ye bu ko bar la man ba de zo ke ko bar la man ga ka nyim ga cha go de ke bu lo a to ka che na ke je lo ke ka ye te je go kana kai lo ku ko won ne kay mo sul ke ke de lo ala ko ya so bo wo ti lo lo we ke ti lo atwe we nya ke so ke problem ko want to you know ko ti ke ye lo ay be ko lo ay ko a ken ron de na lo lo has to ke ti la ke ku ka ti ra na ke ti a ka na ko ka la ba lo ya la parlaman le be ti won nya le ku bo ko ti ko wa tar ba to ko yi di ku yo ngen chin ke ti lo ay ke ye nga ya ku ma de kena la tuwe wala keke ko ko parlaman ke kin long bebe a kena ka to war ka ro kam ka ka kuma the executive ko parliament wo ko chap wore wo ti real ke ko ko an tika tuwa de parlaman ti ka wo represent kuna la ku re ke ku ti ki jam ka wo be ga lo ka kuma anin
1: pyo atam yang atam in chuk ban le na cha tan kana ban ram ko sbs tongya
0: tewe
1: jagal in the lake ko ko pin ko jagal lake tan ko ko yo no ko kana e ko nen chi jok war chi kai kai ho go aspiali aspalam go chok jok chi en won tan wan ku diak jal ben to min ke jamok tan tan ku jala ka won ngot ko loy kala twen ko wit bu kai dia lui tan ku ka won ke jor loy ke ka le ko bu ke loy chang alon le ngen ka won chi ke got en ka pianka ka dupyo atam dit jam tan tan kana wo wek chu ke le เอมันเถียนแค่นว่าเชื่อแต่คนบวกแบ่งเราเบรกกว่าก็โคลกันนะที่เราแค่เย็นเพียงกันเลยบางวันเรายกทะเนมินุก sbs.com/dinka กับยกทะเนแทนกุ้งว่าที่แบ่งเราพิงต์นับไปยามเราโอกาสทำดีว่าบลเบรกว่าไปจัลแบ่งนับแบ่ง
2: เพียงในนาก็โคลเพียงในมือบาลด้วยแค่อาบัดแค่เชนิจารย์ออกเนม sbs.com.au/dinka คุลุม SBS Audio App นี่เอ็งลุม SBS Audio App นี่เอ็งคุลุกจอกพิงบินพิงนายกีร์คุณนิอาร์เคลุมเนี่ย App Store ไปเช็คในบินยาวจกันใน Google Play นี่เอ็ง
1: เอ็มันที่นี่นะฮาวาคือบวกยาลแบงดุกตันว่าเกณฑ์คอริอมกับเกณฑ์ว่าต่อกิจกรรมอาเกตันแก่เย่จะลาท้องต้องว่าเกี่ยวกับทาร์เกจบันเกี่ยวว่าคนนี้ก็จะเด็ดพอดในบวกยาลแบงดุกตันมาเรื่องแท็กก็แก่ยันชิกก็แก่เย่ร่วมทำงานกับเด็กชกเชนชีอัสเปียเลยชีนาคนชีจอกกับอัสเปียเลย